के एक शो अभी आपने सुने हैं उजाला रेडियो के जरिए सुनने वालों, और आज साथ दी है आनंद चंद्रिका सिंह एंड सुधीर ननन. एंड सुधीर इज हियर ऑफ जोंदा 1 नवंबर एंड कोमेंडे डागे कभी कभी कोमेंडे हीरो इन द स्टूडियो ओम कॉफी चाय एंड केक टू मेक. आज सुने आप मंगलवार 6 तारीख अक्टूबर के लिए कॉफी चाय केक शो. अंदाज दी बगन मेट मिस्ट बहुत ढेर मिस्ट रहा, मारो फेल प्लेक एंडिगत हेट वंदाग मेट सन. En misschien is dat eigenlijk een aardige samenvatting van nieuws. Want soms ziet de wereld er 's ochtends behoorlijk onoverzichtelijk uit. Oorlog, politiek, economie, prijzen, beurzen. En een paar uur later ontstaat er soms toch weer iets meer zicht. Niet op alles, maar genoeg voor de volgende stap. Dus koffie erbij, chai erbij, muziek aan. Luister naar Jala Radio. En niet vergeten af en toe ook gewoon naar buiten kijken. Want als 23 graden, hoe jij gaat. Dan hoeven we geen geopolitieke analyse van te maken. Daar mogen we ook gewoon even van genieten. Jatak hè? Namaskar, mooie dinsdag. Blijf nieuwsgierig. Blijf een beetje lief voor elkaar. En blijf luisteren naar Ujala Radio.